0: চায়, মাটি। আরে দোপের মাটি, দোপের তুনি মাটি, দোপের তুই ছোড় দিনো কাটি।
1: ওয়া ভাই ওয়া রে।
0: আরে ধুনডি তো দারুর ভট্টি, পিলে তানে আন্দালি খান ঘরদান তোনা কো তট্টি, মালকন হেটে তুই উঠি ভারান দিটি, তো মার ভ্যা ধোতি গোড়ে তুনি ছুটি, মালকন তোন দেখ তানি বরকান ধাটি।